0: tenerla. वाह क्या बात है। फ़ान हिंदुस्तानी रेडियो द्वारा आपने सुने निसुल्तान आ रहे हैं, जहाँ तक मेरा ख्याल है लाइन पर कोई है, एक मिनट।
1: हेलो
2: हेलो
1: उर्शिला, हेलो हेलो उर्शिला, उर्शिला
2: अच्छा
1: उर्शी एक पकड़िए, अच्छा एक और लाइन पे है, एक मोबाइल। फ़ान हिंदुस्तानी रेडियो खुद नाफंत आहा रेखल आहा ओके या क्लॉप अतांग सर हाय आहा ब्रो एरसी
2: या
1: कैसे रहिले
2: मोय होय मोय होय या हार्ड वेल होर विच अप्स एंड डाउन सम्स मा
1: या
2: डू मो बेस्ट हो
1: तो कराओ को कल्ले वीकेंड में कीना
2: या के फना कसम दरी
1: सही तो खबर तो का गईले तू बताओ एक बैन बनी उठ
2: मत सके
1: कौन सी गईले है
2: जिंदगी के राह में सनम हसी जवान खोया खोया चांद अपने प्यार के सपने सच हुए
1: ये खोए खोए चांद में देवानंद की फिल्म
2: है
1: या सही अलमा प्राप्त
2: हो गए
1: doen allemaal ons best, Ursi.
2: En weet je wat hij schreef? Dit is voor mij lekker ontspannen muziek voor mij, hoor.
1: Dat is zeker.
2: Daar hou ik me bezig met muziek.
1: Gana jode hè, bitore hè, uit elkaar kare, bulawe. Nou, dat is alles.
2: Echt waar,
1: Gana bohut kaam kare.
2: Ik vind het wel leuk, hoor. Ik ga meer voor oude nummers altijd, hè.
1: Dat is inderdaad zo. Nou kon hij beach coach.
2: Ja,
1: maar dan, daar moet je dan van... even keuzes gaan maken.
2: Nee, je moet er ook van houden, denk ik. Ja, het is wel gezongen, maar die oude nummers hebben wat, weet je wel.
1: Doet je wat?
2: Ja, precies wat je zegt, ja. Dan wil je laat belken die de aardje maar jullie gerin. Weet je toch? Of jullie een bel hebben vandaag of niet meer. Kulung dat jij dan is vaker, ja, je moet bezig, anders zit je aan het
1: achteruit. Heel toevallig vorige week kwam naar René. Onze excuses.
2: Geen idee. Omdat ik dus het jaar zeg, oh, nu ben ik thuis of om jij in Belgeren.
1: Dat is een goeie zo zie
2: je. Nee, ja, nee.
1: Ja, nee.
2: Kijk, ik ben iemand die trouw luistert natuurlijk.
1: Dat weet ik. Alleen kon ik geen melding van maken naar mijn luisteraars toe.
2: Is je assistent er niet vandaag dan?
1: Nee, haar assistent ke bahnoi guzar ke Suriname mein, Yusuf ke. Dus hij is al in Suriname, dat was vrijdag al.
2: Oh ja, dat kan gebeuren hoor, ik weet. Ja, de dood ken ik wel hoor. Ja.
1: Hij komt over een paar weken weer.
2: Ja, natuurlijk. Ja.
1: Hamna puchli kabai mamuli cha. Als een beetje achter de rug is, dan
2: ja, natuurlijk kan gebeuren.
1: Ja.
2: De dood gaat bij iedereen kloppen.
1: Heel plotseling is het gebeurd zoals hij vertelde.
2: Ja, ik weet alles van hoor. De dood heeft bij mij ook al lang geklopt. Zo is het leven eenmaal.
1: Ja. Unna agere ki aadha scare kar le ki helemaal scare kar le aaj mai mund khaye bhai.
2: Ja, dat zeggen ze, maar ik weet niet wat ik moet geloven, omdat jij niet laat gaan. Ik weet
1: het. Moet je zoals zijn kerken?
2: Ja.
1: Dat er iemand is.
2: Ja, ik wil precies wat je zegt, maar ik doe mijn best.
1: Mevrouw Ursi, betaal. Kon ook haar wat over de
2: Nee, vandaag heb ik niet. Ik heb wel voor je maand, die moet ik even gaan kijken, maar ik lig al een beetje in bed.
1: Nee. Als je betaalt, kon ik haar wat कौन गाना मांग रहे सुने
2: देखो तो अल्लाह को है निगाहों में
1: फ्रॉम महेंद्र कपूर
2: या दी सिंग मोई दी रुक जोंग ऑफ वंदा रे ना
1: मोई तो अपना वाला बना ले
2: या ik heb alles opgenomen
1: ओ अच्छा तो एक दिन सुन लेबे हम लोग नहीं खुद ओके फ्रॉम एयर सी थैंक यू वेल और कुछ हजी इट्स देयर टू द फोको नो
2: नहीं और कैन आई कैन से दैट कौन इन बेला वंदा En leuk jullie stem te horen ook.
1: Wij ook natuurlijk.
2: Ja, zeker weten. En dat gaat zo door, wil ik zeggen.
1: Dankjewel, Lucy.
2: Tja. Tot volgende week, denk ik.
1: Tot volgende keer, ja.
0: ये थी अर्शिला जी रोतरदाम के रहने वाली और दोनों तार इस वक्त खाली, आप तार कर सकते हैं 0753 576 2047 या 0753 2077 77। जिस समय आप कोशिश कर रहे होंगे तार का नंबर ढूंढने के लिए, लिखने के लिए, बहरहाल आपको आपको पता होगा, तो हम आपको सुनाते हैं ये गीत आ रहा है। जवानी दीवानी में से 1972 का ये फिल्म किशोर कुमार और आशा जी।

0: फिल्म कल हो ना हो के ये टाइटल सॉन्ग हम आपको सुनाए हैं, और गाना को मांग करने वाली थी इतर के रहने वाली बिया जी। बिया जी, उम्मीद गीत आपको ज़रूर पसंद आया होगा, क्योंकि जिस गीत के जिक्र आपने की वही गीत हमने चलाया है। बिया जी, आपको भी बहुत बहुत धन्यवाद फाम हिंदुस्तानी रेडियो की तरफ से। चलिए जी, नहीं हम नहीं चलेंगे कहीं, क्योंकि समय हो रहा है विज्ञापन और न्यूज़ का। बस चलिए यहाँ से हम पेश करते हैं विज्ञापन और न्यूज़, उसके बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूँ गया और यूँ आया।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Autoverhuurbedrijf in Suriname, Amalia Autoverhuurbedrijf, Magentaweg 259 per agar aapko Suriname jana hai, gaadi huur karna hai to aapko jana padega, Magentaweg 259 bij Autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul, op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkas Gokul op 00-597-8757-939. In Nederland 06-574-188-73. Amalia, autoverhuurbedrijf in Suriname.
3: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Frank van der Klucht. Het dodental bij het veerbootongeluk in Indonesië is opgelopen tot zeker 6 doden met meer dan 120 vermiste opvarenden. Ruim 100 mensen werden gered. De Virgo Transport 8 verloor zondagochtend radiocontact met de autoriteiten op 150 kilometer van Banjarmasin tijdens een ruwe omstandigheden op zee. De veerboot met 243 opvarenden reisde van Surabaya op Java naar Banjarmasin op Borneo. De Franse president Emmanuel Macron bezoekt komende week met Canadese premier Mark Carney de overzeese gemeenschap Champière en Miquelon om aandacht te vragen voor soevereiniteit. De leiders willen samenwerken om onafhankelijk te kunnen handelen in een wereld van geopolitieke spanningen. Het bezoek volgt na uitspraken van Donald Trump, die het gebied samen met Canada en andere gebieden bij de VS willen trekken. Extinction Rebellion blokkeerde vanmiddag opnieuw de A12 in Den Haag bij het Malieveld via het Zebrapad. De niet aangekondigde demonstratie vroeg aandacht voor het klimaat en stoppen van fossiele subsidies. De burgemeester gaf na 2:30 de aanwijzing tot beëindiging. 2 weken geleden werden 53 activisten aangehouden bij vergelijkbare blokkades. De Turkse politie heeft invallen gedaan bij LHBTQI-verenigingen en horecagelegenheden, waarbij minstens 50 leden werden opgepakt en websites geblokkeerd. De acties maken deel uit van Erdogans decennium voor het gezin en richten zich op oudste belangenorganisatie KOSGL. Het ministerie onderzoekt 162 verdachten, 9 organisaties en 13 bedrijven in 15 provincies voor onder meer prostitutie en obsceniteit. En dan tot slot het weer. Vanavond klaart het verder op en het blijft overal droog. Aanvankelijk hangen in het uiterste zuiden nog wel wolkenvelden, maar die verdwijnen plaatselijk voor heldere perioden. De temperatuur komt halverwege de avond uit op 13 graden in het noorden en 16 graden in het zuiden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
2: Hari kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-36-52-2047। Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: www.fahonfm.nl per app tune internet radio. या वीफी रेडियो पर जो लोग चून के मीटर पर आपका हृदय से स्वागत है। गीत गजल के कार्यक्रम में इसी वक्त जारी है। आप तार कर सकते हैं 0703567 2077 या तो 0703567 2077। जिस समय आप अपना तार ढूंढ रहे होंगे और तार करने को, तो चलिए हम आपको एक लता जी की गीत सुना रहे हैं। ये गीत बहुत दिन हुए हम भी नहीं सुने हैं। ये भी मुमकिन है कि शायद आप भी नहीं बहुत दिन हुए सुने होंगे। फिल्म वंदना का ये गीत है और अगर हाल ही में हमारी कुलिक ने घुमाए चलाए होंगे तो मेरा बदनसीबी है, वरना ये गीत इत्मीनान से सुनिए। बैठ जाइए अपने हॉबल स्टूल पर या चेयर पर, सीढ़ी पर कहीं भी बैठ जाइए और ये गीत सुनिए लता जी की फिल्म वंदना में से निकाल कर।